ইসলাম দেনুগে মাতিবেরিকম বায়ান করাবাফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাবাফাওয়া হাদিস হেগে বারনা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফাকালুননা রাসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ ভি দাড়ভিয়ে আল্লাহ রাসুল লেভি উমর বুন আল খাত্তাব ফতুগে আহুলবেরিঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডাগে নেভি সিটি ইং হিপ্পাবাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাব ওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি ভি দাড়ভে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাবা ভি দাড়ভিয়ে এ হাত্তোবগে দারি কালুননে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতক গাবুল করে পিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা ভি দাড়ওয়ামে তিয়া মামিয়ুঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালা ত্যাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন মাগুতুগে এ বামি হুন্না এবহি ফতুগে হুলবেরিনা তিয়া বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমি হুন তেদ বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস দুগু কো ফাণে নুয়াতা এবামি হুন দুগু বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস তেদ কো ফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলগাওয়া কালাং গন্দেবা বিতাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুননেবিনামা একলেগে ফাণাম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুকো দিনুমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুল নুকুরা ওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হাম এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আড়ু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফদ মি হুঙ্গে সাবাবুম মি দীন গাবুল কোগেন হুরি মি হেগে আকীদায়া কুডভিয়াস উনি কামেন আতুয়ে দা ফদ কামে কোগে নুয়ানে কাং এঙ্গে শাককেনে মেদু মুসলিমম মাগফুরদমন একি সিফাসিফাগা মিদিনুগে আদুবম মাসেকে কোরামু গেন্দা দোসবারেগা মি বিসনালং কম মেহেম বেনু নুগুতাই হিতাম মেরিতি কো দেকে ওয়ে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাওগে ওয়াহাকে কি হাকিগতেন নে ওয়াহাকে তাকে

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানী তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দা গহুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

হামা কাশরং ইমাং সালেহ আমল তকুল মি হুন্ন এউরেঙ্গে ইমাং কমগে সবমুং এউরেঙ্গে বেরি রসকলাঙ্গে এউরেন্ন থেদমুগ দক্কওয়ানেতে নিয়ামতগে স্বর্গে তহুগা এউরেঙ্গে দশুং ফেংকোর তৈ হিঙ্গ হিঙ্গা হুন্নানেতে।

ইতাঙ্গা এউরেঙ্গে দোয়ায় কি সুবহানাক আল্লাহুম্মা এ হদ্দবা বড় করে রসকলা কোয় ই বরসকলাঙ্গেং আলামিন তাসবিহ দন্নবমে আদি ইতাঙ্গা এউরেঙ্গে তাহাইয়াত কি সালামে আদি এউরেঙ্গে দোয়াগে নিম্মুমকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদুহুরি আলম তগিবরি আল্লাহ শেহ।

গিনফাড় কেউ তেরিং কাবুল খুরা গতুগা আসলু ফিল্ম পুরে কবির সিং বিফারে কে গতুং বড় কামিয়াবি লিবুনি একে মিউজিকা ফিল্ম হুশাড়ে দিফা ওয়া ফুরি হম কতুগে সবাবু নেভিস বুনি বিদানে মি দে ফিল্ম আকুলে গতুং উফেদিফা ওয়া বহুস্তক কি ফান্নুরি কামা মুস্তামগে হামতা কাদেমে দোন্না ফরাগু বড় বড়ং হাম কোদে কামে মি দে ফিল্ম আমুন্না ফাড়ু কিউন তেরিং ফরাতুল লিবুনু ইজাবে কি একি দুবসবরু মুজতমোগে বিস্তং হুরি গয় দকুয়াতে মুহিম বুদি রাসাই অর্জুন রেডি ফুরতম রিলিজ ভীরু গিনা বায়কু এ ফিল্ম বালাগতি তাফাতু মুলু উফেদুমে কি গতুগা নমিস এগে ফহং কবির সিং বডি স্ক্রিন আং আয়রু মুজতমোগা টক্সিক মাসকুলিনিটি নওতা ফিরহেনুং ফরাতুম ফেন নেদেবে আনিয়া বিরি সিফাত কামি দুইং হেলুন তেরিকম মানি কুরিয়ম রিপোর্টং ইতুরু ইফা এহমে বাইনাল গোয়ামি মিডিয়া তাকা ইন্ডিয়াকে মশহুর নিউজ ওয়েরিং মি ফিল্ম বড় বড় ফাড়ুকি এ ফরাত কুন তুমত কুরি গতুগা মি ফিল্ম দকুয়াদেনি আংহেনুনা কুরা আনিয়াবিরে আমাল তাকাকি লোবিকম গ বালাগনে বিদানি কঙ্গম গ মি ফিল্ম বুনি দেন উলেকম মি বহুস ইতুরং হুনু বেগেন দিয়ে ফিল্ম ডাইরেক্টর এনাকে মাসেকে দিফা কো দেখি বাহক তাকা গুলিগে ফিল্ম গহিমেনে আনিয়া কুরুমগে মানজরকি হাকিকি লোবিকে মাতিবেরি ইহুসাসে কমং এনা বুনুমুন ফান্নুবেরকমগে মিনিমাম কমা মুজতমো ফিল্ম তাকুন কুরানে নেদেবে আসলু তাকা মেদু ওহি দেবসবুন মুলিং আ হরফ তাকা দিয়া কোমেগোতে ভিস অর্জুন রেডি আদি কবির সিংকি ইন্ডিয়াগে সিনেমাগা এন্টি হিরোগে দৌরু বদলব মুন্দা গই দিরাসা কুরা কোমে মিহকমে মুহিমমো দে ফিল্ম মি লোইপা আমিল্লা ইদুমা আদি ইনসানি নফসুকে কালু আদি নুবা ফারাতকা মেদু বহুস উফেদ্দি তারিখি ফিল্মকা বেকিং গোসফাওয়া ফিল্ম তাকে কঙ্গামু